0: অন্তত আমাকে একটু বুক ভর্তি করে শান্তির বাতাস গ্রহণ করতে দাও। আমার শৈশব কেটেছে তোমার ভয়ে, কৈশোর এবং যৌবনও কেটেছে তোমাকে ভয় পেয়ে। এখন বার্ধক্যের একাকিত্ব কড়া নাড়ছে আমার দরজায়, তবুও তোমাকে ভয় পেয়েই প্রতিদিন কুকড়ে যাওয়া জীবন নিয়ে বেঁচে থাকি আমি। এবার অন্তত ছুটি দাও আমায়। ছোটবেলায় জুজুবুরির ভয়ে রাতের ঘুম পালিয়ে যেত, কিন্তু তোমার ভয়ে জীবনের সবটুকু সুখ পালিয়ে গেছে আমার। তুমি আমার শৈশব, কৈশোর, যৌবন সব কেড়ে নিয়েছ। আজ পর্যন্ত নিজের জন্য সম্পূর্ণ বাঁচতে শিখিনি আমি, নিজেকেও ভালোবাসতে শিখিনি। খাবার খেয়েছি তোমার কথা ভেবে, কাপড় পরেছি তোমার কথা ভেবে, দিনের কোন সময়টাতে বাড়ি থেকে বের হব, কখন ফিরব সেটাও তোমার কথা মতোই নির্ধারণ করতে হয়েছে আমাকে। আমার গায়ের রং, শরীরের আকার এবং উচ্চতা দেখে তুমি আমার মাকেও ছাড়োনি, তাকেও বিচার করেছ। শিক্ষার আলো আমাকে ছোঁয়ার আগেই তোমার বিষাক্ত ছোবল ছুঁয়ে দিয়েছিল আমার জ্ঞান পিপাসাকে। আমি পড়াশোনা করেছি তোমাকে ভয় পেয়ে, পাছে তুমি আমাকে বোকা কিংবা মূর্খ ভাবো। এখানেও তুমি আমাকে সহ আমার মা, পরিবার এবং বংশকে টেনে এনেছ। আমার বন্ধু, ভালোবাসার মানুষ, বিয়ে, বাড়ি, গাড়ি সব কিছুতেই তোমার অবাধ সমালোচনা পিষে দিয়েছ আমার আত্মবিশ্বাসকে। আমি কেবল তোমাকেই খুশি করতে শিখেছি, পথের মাঝখানে কখন যে আমাকেই হারিয়ে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। আমার প্রতিদিনের ভালো থাকবার সংগ্রামে আমাকে পরাজিত করে মাথা উঁচু করে দাঁড়িয়েছ তুমি। এই যে তোমায় আমি এত দিলাম, তোমার তাতে কৃপা হয়নি কখনো, ভালো থাকতে দাওনি তুমি আমায়। স্বামীর অত্যাচারে মুখে মুখোশ পরে হেসেছি সবার সামনে, কারণ তুমি আমাকে ছাড়বে না, ঘুরে ফিরে দোষটা আমারই খুঁজবে। আমার জীবন নষ্ট করে বিশ্রাম নাওনি তুমি। এখন আমার সন্তানদের পড়াশোনা, তাদের কাপড় চোপড়ের ওপরেও কড়া নজর তোমার। কাঠ গড়ায় দাঁড়ানো অপরাধীর মতো আমার সদা তটস্থ, তোমার চুলচেরা বিশ্লেষণের উৎকণ্ঠায় বুকের ছাতি ফেটে যেতে চায় আমার। তবুও বাঁচতে শিখিনি আমি, বাঁচতে শিখিনি। তোমার সীমানা অসীম, তুমি দেশ মানো না, তুমি ছড়িয়ে আছো পৃথিবীর প্রতিটি কোণায়, কখনো পিছু ছাড়ো না। কি আতঙ্ক, কি বিপুল আতঙ্কে নিঃশেষ হতে থাকি আমি, তোমার শেষ নেই। মৃত্যুর অমানিসায় ভীত আমাকেও ছাড়বে না তুমি, আমি জানি, কিন্তু আর নয়, আর নয়। এখন আমি বাঁচবো, এখন আমি বাঁচবো আমার মতো করে। আমার রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাবে বাধাহীন বিশুদ্ধ বাতাস, ভালো মন্দের বিচার শিখিয়েছে জীবন, আমি বাঁচব সেই আলোয়। তোমাকে প্রয়োজন নেই আমার, বিদায় অনাকাঙ্ক্ষিত বন্ধু আমার, তোমার শাসন থেকে নিজেকে মুক্ত করলাম আজ। সন্ধ্যা, ব্রিসবেন বাংলা রেডিও থেকে আমাদের আজকের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। নাফিস, অনুষ্ঠানটা তোমার শুরু করার কথা ছিল।
1: শুভ সন্ধ্যা সবাইকে, আমি নাফিস বলছিলাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনি অনুষ্ঠানের শুরুতেই শিল্পী আন্টির খুব সুন্দর একটা আবৃত্তি শুনলাম আমরা, তো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। এবং শিল্পী আন্টি আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ আন্টি আজকে আসার জন্য। কেমন আছেন আন্টি?
0: এই তো আমি আছি। আমি মনে করি শুরুতেই, অনুষ্ঠানের শুরুতেই আমরা এই দেশের পুরনো নতুন আদিবাসীদের প্রতি জানাই আমাদের শ্রদ্ধা। তারা এই দেশের মাটি, পানি, বন, জঙ্গলকে অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে রক্ষা করে এসেছে এবং আগামীতেও করবে। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আর ব্রিসবেন রেডিওতে আমাকে আমাদের যে এখন যে কর্ণধার লিজিয়া পল, সে আমাকে আজকে অনুষ্ঠানে আসতে অনুরোধ করেছে একজন লেখক হিসাবে। সো আজকে আমি গত বুধবারই অনুষ্ঠান করেছিলাম একজন কি বলে সঞ্চালিকা হিসাবে, আজকে এসেছি অতিথি হিসাবে। সো কারণ ও বলেছে যে এখন থেকে আমাদের এই রেডিওতে প্রতি মাসে একটি করে লেখকদেরকে নিয়ে একটি অনুষ্ঠান হবে আর কি, এবং সেই শুরুটা সে আমাকে দিয়েই করতে চায়, সে কারণেই আজকে আমার এখানে আসা।
1: জি আর কি, এটা একটা খুবই সুন্দর একটা ইনিশিয়েটিভ আর কি, আমি বলবো যে আর কি আমাদের এখন আমরা বছরের মাঝখানটায় আছি এখন, তো আমরা আশা করি যে বছরের পুরোটা সময়ে যে প্রত্যেক মাসে আমরা একটি করে অনুষ্ঠান চেষ্টা করব, যে আর কি যাতে আমরা একজন লেখককে হাইলাইট করে একটা অনুষ্ঠান করতে পারি এবং তার সম্পর্কে জানা এবং তার বই সম্পর্কে জানা, তার লেখা এবং তার লেখার পিছনে উদ্যোগ এবং সব কিছু নিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। আসলে
0: এই জিনিসটা আসলে ওর মাথায় এসছে বিকজ আমরা এবারে যে তোমার পহেলা বৈশাখ অনুষ্ঠানটা হলো, সেখানে এবার আমাদের লেখকদের তরফ থেকে একটা স্টল দেওয়া হয়েছিল, তো সেই স্টলটার নাম হচ্ছে আলোকবর্তিকা বইঘর।
1: হ্যাঁ, খুবই সুন্দর একটা আর কি, আমি স্টলে গিয়েছিলাম, তো আর কি অনেক অনেক লেখকের বই এবং এটা আর কি আমি জানতাম না যে আমাদের এখানে যে এত লেখক আছেন, যেটা জানা ছিল না আমার আসলে।
0: আর স্টলটাতে খুব ভালো লেগেছে যে মোটামুটি অনেক বই ছিল, অনেক লেখকের সমাগম ছিল এবং অনেক পাঠকেরও সমাগম ছিল, এবং আমি জাস্ট এই গ্রুপটা যেভাবে শুরু হয়েছে তাদের মধ্যে নাম বলবো, মাহমুদুল হাসান হলো, ও আসলে অনেক কাজ করেছে এই গ্রুপটার পেছনে, অনেক শ্রম দিয়েছে আয়োজন করা, ব্যানার বানানো, মানুষজনের সাথে যোগাযোগ করা, এবং আমাদের সাথে আছেন, আমরা এই যে এক এক করে সব লেখকদের সাথে কথা বলবো ভবিষ্যতে, দিলতাজ রহমান নামে একজন খুব ভালো লেখিকা আছেন, উনি বাংলাদেশের লেখিকা, এখানে ওনার ছেলেমেয়েরা থাকেন তাই উনি এখানে বেড়াতে আসেন, তো উনি আমাদেরকে অনেক ঋদ্ধ করেছেন ওনার অনেক সুন্দর সুন্দর লেখা দিয়ে। এবং আরেকটা কথা এখানে বলে নেওয়া ভালো যে উনি একটা আরেকটা ইনিশিয়েটিভ নিয়েছেন, সেটা হলো যে আমার নামটা মনে করে বলতে হবে, সেটা হলো যে একটা বই উনি লিখতে শুরু করেছেন, যেটা উনি সম্পাদনা করতে শুরু করেছেন, যেখানে আমরা উনি দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষের লেখকের তাদের যে প্রবাস জীবনের যে অভিজ্ঞতা সেইটার উপরে আলোকপাত করে উনি একটা লেখা একটা বই সম্পাদনা করতে শুরু করেছেন, তো সেখানেও লেখা দিয়েছি আমরা অনেকেই। সেই বইটার নাম আমি ইমিডিয়েটলি, সেই বইটার নাম হচ্ছে আলোকলতার আভা, যে প্রবাস যাপনের অনুভূতিতে আঁকা শব্দপট, গ্রন্থনা করছেন দিলতাজ রহমান। এখানে অনেক লেখক অলরেডি ওনাকে লেখা দিচ্ছেন, তার মধ্যে আমি একজন, এবং যাদের কথা তোমাকে এই মাত্র বললাম, মাহমুদুল হাসান আছেন এখানে, মোহাম্মদ আব্দুল কাদির একজন আছেন, উনি কবিতা লেখেন, মহিবুল আলম উনি খুব ভালো লেখেন, উনি অনেক ভালো একজন লেখক, উনারও লেখা এই বইতে আছেন, এবং উনি আমাদের এই আলোকবর্তিকা বইঘরের একজন মেম্বার অ্যাজ ওয়েল, মুস্তাফিজুর রহমান টিটু, এবং আমি আছি অবভিয়াসলি, আরেকজন আছেন ডানা মির্জা, উনিও ওনার বই এখানে দিয়েছিলেন, আরেক ভদ্রলোক আছেন যার নাম অয়ন ইসলাম, তিনিও রহস্য পত্রিকায় লেখেন এবং আরও বেশ কিছু ওনার লেখা আমরা এই বইঘরে বিক্রি করতে পারিনি কিন্তু ডিসপ্লে করেছি, কারণ হঠাৎ করে করা তো সবার অনেক বই ছিল না মানে বিক্রি করার মতো বইঘরে, কিন্তু এই তো শুরু, খুব সুন্দর একটা শুরু, আমরা খুবই আশাবাদী এখানে আমরা আরও অনেক লেখক পাবো, বই পাবো এবং পাঠকের সমাগম হবে, এবং আমরা আমরা যে বই থেকে দূরে সরে যাচ্ছি বলে সবাই অভিযোগ করি, আশা করি আমরা আবার সবাইকে সেটা এই করতে পারবো আর কি সবাইকে কাছে।
1: তো আন্টি, এই বইগুলো সম্পর্কে একটু জানতে চাই যে আর কি আপনাদের যে আর কি বৈশাখী মেলায় যে স্টলটা ছিল, তো ওখানটায় কি সেই বইগুলো যদি এখন যদি কেউ কিনতে চায় বা অ্যাক্সেস করতে চায় কিভাবে করতে পারবে সেটা?
0: এখন এই আমাদের আমাদের এই মুহূর্তে আর কোনো ভালো পদ্ধতি নেই, বাট আমাদেরই যারা লেখক আছি আমরা এই মুহূর্তে মেম্বার যারা আলোকবর্তিকা বইঘরে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, সবার হাতে আসলে আমরা যেহেতু দেশের বাইরে থাকি ইনাফ বই নাই, কিন্তু যোগাযোগ করলে আমরা সেই বই জোগাড় করার ব্যবস্থা করব এবং তখন আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো সেভাবে, বাট ভবিষ্যতে ডেফিনেটলি আমাদের সবার হাতে আরও অনেক বই আসবে বলে আমার বিশ্বাস।
1: না সেটাই আর কি, আপনারা এখানটা যেটা দাঁড়ায় যে আর কি অনলাইনে যদি আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করা যায়, এখানে তো আর কি সবকিছুই তো অনলাইনে করা যায়, তো যদি বই থাকে তো আমরা সেভাবে আর কি সেটা ডিস্ট্রিবিউট করা সম্ভব।
0: হ্যাঁ, এগুলোই আমরা আমরা পরবর্তীতে আমরা খুব শিগগিরই আরেকটা মিটিং এ যাব এবং সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে আরো সহজ উপায়ে অনলাইনে বলো, আজকাল তো অনেক ভাবেই বই জোগাড় করা যেতে পারে, মানে সবই তো হাতের মুঠোয় চলে আসছে,
1: মুঠোয় চলে আসছে আর কি, বা সেটা ইবে বলেন অ্যামাজন বলেন যেভাবে হোক না কেন, অনেকেই তো অনেকভাবে দেয়। তো আমাদের বইগুলোর জায়গা যদি আমরা করতে পারি যে ব্রিসবেনবাসী বা অস্ট্রেলিয়া পুরো অস্ট্রেলিয়ার মধ্যে যদি ওভাবে করতে পারি তো খুব সুন্দর একটা বিষয় আসলে।
0: আমাদের সিডনিতে বই আছে, সিডনিতে একটা প্রশান্তিকা বইঘর একটা আছে, সেইখানে কিন্তু তোমার আমার বই আছে এবং আমি জানি আরও অনেক লেখকের বই আছে ওইখানে, এবং সিডনিতে বোধ হয় একের অধিক বইঘর আছে ওরকম আর কি। তো আমাদের ব্রিসবেনে এটাই প্রথম, আমরা মানে
1: আশা করি আরও বড় পরিসরে আমরা দেখতে পারবো।
0: তো আমরা একটা গান শুনি, তারপরে আমরা আবার আলোচনায় যাই।
1: ঠিক আছে, চলুন গানটি শুনে আসি, যে তোমায় ছাড়ে ছাড়ুক
0: অনিমা রায়।
1: রায় থেকে

0: যে তোমায় ছাড়ে থাকুক।
1: Traveling to Saudi Arabia for Hajj this year, reduce your risk of Middle East Respiratory Syndrome, also known as MERS, a rare but severe respiratory illness. Symptoms can include fever, cough, new shortness of breath, and diarrhea. To protect yourself, avoid contact with sick people, camels, raw camel milk, meat, and urine, and wash your hands regularly. If you feel unwell when traveling, tell a crew member or airport staff. If you develop MERS symptoms in Australia, see your doctor immediately and tell them your travel history. Check smarttraveler.gov.au for travel advice. Find more information at health.gov.au/MERS. A message from the Australian Government Department of Health, Disability and Ageing.
2: Station sponsor.
1: If you're travelling to Saudi Arabia.
3: আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে। আন্টি, গানটি সম্পর্কে একটু বলবেন নাকি? অনিমা রায়ের গান আমি আসলে অতটা শুনি নাই।
4: ও, অনিমা রায় তোমার বাংলাদেশের খুব বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং উনি একজন টিচার অ্যাজ ওয়েল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনি পড়ান, সঙ্গীত বিষয়েই বোধ হয় পড়ান, এবং হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর গান গান এবং রিসেন্টলি বোধ হয় একটা অনুষ্ঠানও করছে, ইন্টারভিউ নিচ্ছেন শিল্পীদের, নতুন এটা শুরু হয়েছে। ওর হাজবেন্ডের নাম বোধ হয় তারেক, তানভীর তারেক, যে আবার অনেক তোমার নিজেও গান করে এবং ওরকম অনেক অনুষ্ঠান সঞ্চালন করে এবং অনেক কাজ করে আর কি, মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করে আর কি। হ্যাঁ, তো খুব ভালো। আমাদের বাংলাদেশের এখানে এসেছিল, এখানেও মনে হয় এসেছিল একবার, নাফিস এখানেও এসেছিল, বাট ওই সময় আমি ছিলাম না এখানে, বাট উনি এসেছিলেন এখানে, গান করেছেন। হ্যাঁ,
3: তাহলে আন্টি আমরা তো গান নিয়ে একটু কথা বললাম, তো এখন চলুন আপনার বই নিয়ে কথা বলি, কারণ আপনার আজকের অনুষ্ঠানটি আপনার বই নিয়ে আমরা একটু কথা বলবো এবং আপনার লেখার পিছনে লেখালেখি কবে শুরু করলেন, কি করলেন, আস্তে আস্তে একটু একটু করে চলেন কথা বলি।
4: লেখা কবে শুরু করলাম এটা দেখার জন্য আমার এই বইটা একটু খুলতে হবে, ভুলে গেছি আমি এক্স্যাক্টলি কবে শুরু করেছি। প্রথম প্রকাশিত বইটা তোমার আমার কবিতার বই পাহাড় হব, এটা হলো যে তোমার 2015 সালে শুরু, তার মানে বলবো আমি, তো 2015 সালে এটা প্রথম। আমি আসলে আমি তোমার লিটারেচারে পড়াশোনাও করিনি, কখনো লিখবো বলে চিন্তাও করিনি, কিন্তু কবিতা লিখতে ভালো লাগতো, এটা অনেক আগে থেকেই লিখতাম, কখনো ভাবিনি যে কবিতা প্রকাশ করবো। এনিওয়ে, তো অনেক যখন কবিতা লিখতাম রেগুলার, তখন আমার হাজবেন্ড আমাকে বললো যে তুমি এই কবিতাগুলোকে এক জায়গায় করো, তাহলে যেটা হারিয়ে না যায় আর কি। তো সেই হিসাবে, সেই কারণেই বই থেকে শুরু। তখন আমি জানতামও না কোন পাবলিশার, কার সাথে কীভাবে যোগাযোগ করতে হয়, অনেক খুঁজে পেতে পেলাম এক, ইনফ্যাক্ট সাদাত হোসেন, যে নাকি বাংলাদেশের এখন বিখ্যাত লেখক, ওই আমাকে এই প্রকাশক ভাষাচিত্র প্রকাশনীর ঠিকানা বললো, তারপরে ওরা, ও এখানে আগে প্রথম শুরু করেছিল বই লেখা এই ভাষাচিত্র প্রকাশনী থেকে, তো ওর কাছে খোঁজ নিয়েই ওকে আমি আগে থেকে চিনতাম আর কি। লিখতে ইচ্ছা করতো, কারণ আমাকে অনেক অনেক আহত করে, অনেক রং ডুইংস আর কি, মানুষের ভুল কাজ বা কিছু, এগুলো দেখলে বা একটা কিছু ভুল হচ্ছে এগুলো দেখতে আমার খুব কষ্ট লাগে, তো সেই কারণে আমি লিখতে শুরু করলাম। এবং আমি তোমার আর একটা বই লিখলাম হলো দিন বদলের ফর্মুলা। হ্যাঁ, দিন বদলের ফর্মুলাটা যখন লিখলাম, তখন এই টুকরা টুকরা বাংলাদেশেরই বিভিন্ন ঘটনা থেকে আমি এটা লিখতে শুরু করলাম, এবং এটার আগে আসলে আরেকটা বই লিখেছি, এটার ডেটটাই মাত্র দেখলাম, এটা লিখেছি আমি 2017 সালে, এবং এটা দ্বিতীয় মুদ্রণ হয়েছে 2019-এ। এটা আসলে নাম পাল্টে গেছে, বাট কথাগুলো সব ছিল এখানে। যেমন আমি লিখেছি দিন বদলের ফর্মুলা শুরু হোক নিচ থেকে, এটা হলো যে মানে এটার মূল বক্তব্য হচ্ছে, তুমি যদি পৃথিবী বদলাতে চাও তাহলে আগে তোমাকে বদলাতে হবে, তুমি যদি নিজেকে বদলাতে চাও মানে শুরু করো তাহলে তুমি পৃথিবী বদলাতে হবে। আসলে তার আগে আমি লিখেছিলাম ওই পাহাড় হব বইটা লেখার পরপরই আমি আসলে লিখেছি এটা, এটা হলো আমাকে কনফার্ম হতে হচ্ছে আবার, এটা হলো যে হ্যাঁ প্রথম 2016, তো 2016 আমি যুদ্ধ শেষে যুদ্ধের গল্প লিখলাম। এটা হলো আমার মাকে নিয়ে লেখা, মায়ের স্ট্রাগলস আমাদেরকে নিয়ে, মায়ের যে জীবনযাত্রা। 1971 সালে আমার বাবাকে পাকিস্তানি আর্মিরা ধরে নিয়ে মেরে ফেলেছিল, তো তারপরে আমার মায়ের যে, আমি সবাইকে দেখেছি 71 নিয়ে লেখে, মুক্তিযুদ্ধ নিয়ে লেখে, আমার কাছে মনে হয়েছিল আমার মায়ের যুদ্ধটা যে আমি চোখে দেখেছি এটা নিয়ে কে লিখবে। আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত প্রয়োজনীয় যে আমার, আমি খুবই লাকি যে আমার মা বেঁচে থাকতে আমি মাকে এই বইটা মা পড়েছে এবং মা দেখে গেছে যে আমি মায়ের সেই জিনিসগুলো তুলে ধরেছি, সেটা আমার একটা খুবই গর্বের জায়গা, ভালো লাগার জায়গা আর কি। হ্যাঁ, তো এই এইভাবে শুরু আসলে আমি, এবং আমি এই যুদ্ধ শেষে যুদ্ধের গল্প লিখতে যেয়ে কিন্তু অনেকবার ভেবেছি আমি পারবো না কাজটা করতে, আমার পক্ষে এটা সম্ভব না। আমি খুবই সাধারণ, লিখতে ভালো লাগে বলে লিখি, আমাকে লেখক বলতে আমি অনেকদিন পর্যন্ত নিজেকে লেখক বলতে সাহসই পাইনি যে লেখক বলবো, আমি এটা বড়াই করে বলতেও চাই না। তো আমি হ্যাঁ লিখতে ভালো লাগে, সত্যিই লিখতে ভালো লাগে, যে কোনো কিছু দেখি শুনি সাথে সাথে লিখে ফেলতে ইচ্ছে করে। আমার নিজের কষ্ট বলো, সেজন্য কবিতা দিয়ে শুরু হয়েছিল, কারণ কষ্ট এক্সপ্রেস করা, আনন্দ এক্সপ্রেস করা, সবগুলোর মাধ্যম একটু লেখা সত্যিই খুব ভালো, থেরাপিউটিক আমি মনে করি অ্যাজ ওয়েল, মনটা হালকা হয়।
3: সময় সময়টা আপনার সময়টাকে আপনি ধরে রাখছেন একটা কথার মাঝখানে, একটা লেখার মাঝখানে। আমার কাছে মনে হচ্ছে আর কি যে আপনার আর কি অনুপ্রেরণাটা কি প্রথমে শুরু হয়েছে আর কি আপনার যেটা বললেন যে আপনার মার গল্প নিয়ে শুরু করেছেন, ওটাই কি একদম শুরু?
4: আসলে আরো আরো আগে যেতে হবে, তুমি বলতে বলতে মনে পড়লো, আরো আগে হলো যে আমি রেডিওতে, যে আমরা রেডিওতে যে প্রোগ্রাম করতাম, এর মধ্যে ইন্ডিয়ার একটা ছেলে, ওর নাম হচ্ছে দেবজয় বিশ্বাস, ও হলো যে নক করেছিল, ওরা হলো যে একটা ম্যাগাজিন বের করছিল দেশ বিদেশে, তো সেইখান থেকে ও আমাকে খুঁজে বের করেছে ব্রিসবেনে, দেশে বিদেশে সব জায়গায় রেডিও টেডিও সব খুঁজছিল ও, তো এই ব্রিসবেন বাংলা রেডিওতে হয়ে ও আমাকে নক করেছে। পরে আমি ওর সাথে কথা বলেছি এবং ওইখানে আমি দেশ বিদেশে প্রথম লেখা দিতে শুরু করি, এবং আমাকে ও একদম জোর করে আমার কাছে লেখা নিত যে এখনই বেরোবে দিদি, আপনি একটা বের কর, লিখেন লিখেন। আমি বলি বাবা আমি লিখতে পারি না, আমাকে এত পুশ করো না, বাট ও আমাকে সত্যি, এবং ও আমাকে এক্স্যাক্টলি এই কথাটা বলেছিল যে আপনাকে আমি লেখক বানিয়েই ছাড়ব, এন্ড ও আমাকে লেখক বানিয়েই ছেড়েছে আসলে। তো ওদের সাথে আমি অনেক দিন কাজ করেছি, ওদের কাছেই লিখতাম, সাথে বিভিন্ন অভিজ্ঞতা লিখতাম, দেশ ভ্রমণ নিয়ে লিখতাম, বিকজ তখন আমি অনেক ট্রাভেল করছি, তো এগুলো নিয়ে শুরু আসলে। তারপরে পাশে দিয়ে হলো কবিতা লিখতাম, তারপরে প্রথম কবিতার বই, তারপরে যুদ্ধ শেষে যুদ্ধের বই, শুরু যখন করেই ফেলেছি তখন ইভেন একটা প্রথম, আমি এই বইটার প্রথমেই দেখবে একটা কবিতা আছে,
3: আচ্ছা,
4: সে কবিতা হলো আমার বাবাকে যখন ধরে নিয়ে যায় সে ওই মুহূর্তের একটা কবিতা। তো সেই কবিতাটা যখন আমি লিখি তখন আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব আছেন, উনি লুৎফর রহমান, উনি একজন বিখ্যাত লেখক বাংলাদেশের অ্যাজ ওয়েল। তো উনি তোমার এই উনি আবার ওনার মেয়ে আবার এই ব্রিসবেনে থাকতেন আর কি, উনি এই রেডিওতে একদিন অনুষ্ঠান করেছিলেন আমাদের সাথে এবং আমি এই কবিতাটা আবৃত্তি করেছিলাম এবং উনাকে দিয়েছিলাম, ইনফ্যাক্ট উনি নিজে বোধ হয় আবৃত্তি করেছিলেন, অ্যান্ড উনি এত ইমোশনাল হয়ে গেলেন ওই কবিতাটা পড়ে, এবং উনি তখন ওনার মতো একজন লেখক যখন আমার কবিতা পড়ে এত ইমোশনাল হলেন, তখন আমি সত্যি খুবই অনুপ্রাণিত হলাম এবং উনি আমাকে বলেছিলেন শিল্পী তুমি লেখো, এবং ওনার বলাতে কিন্তু আমি খুবই, এবং সেই কবিতাটা দিয়েই আমি আমার এই যুদ্ধ শেষে যুদ্ধের গল্প বইটা শুরু করেছি। তো তো সেই মুহূর্তটা আমার বাবাকে যখন ধরে নিয়ে গেল সেই মুহূর্তটাকে এখানে তুলে ধরা আর কি। তো এরপরে কিন্তু তুমি দেখো এটা যখন আমি পরে যখন লিখলাম, পরে আমার কাছে মনে হলো যে এই গল্পটা আরও অনেকের জানা দরকার, নতুন প্রজন্মের জানা দরকার, আমার ছেলেমেয়েরা, তাদের ছেলেমেয়েরা, যেহেতু আমরা দেশের বাইরে থাকি তারা বাংলাটা পড়তে পারলেও একটা বই পড়ার মতো অতটা পড়তে পারে না, আনফর্চুনেট, আমি লজ্জিত এই কথাটা বলতে, আমার লজ্জা লাগছে, বাট হয়নি আর কি। তো সেই জন্য ওদের জন্য আমি এটা ইংলিশ লিখেছি, ওয়ার আফটার দ্য ওয়ার, এটা ট্রান্সলেট করেছে হলো সাবরিনা ফাতমা আহমেদ, খুব ভালো লিখেছে মেয়েটা, অসাধারণ ট্রান্সলেশন হয়েছে এটাতে। তো ও হলো যে তোমার এই যে পিছনের যে ছবিটা দেখছো, এটা হচ্ছে সেই ধরে নিয়ে যাওয়ার ছবিটা, আমার বাবাকে ধরে, না আমার বাবাকে মেরে ফেলার পরে আমরা হলো যে পালিয়ে একটা গ্রামে গেলাম, সেই গ্রামে যাওয়ার রাতের অন্ধকারে আমরা যখন পালিয়ে যাচ্ছিলাম, ঘোড়াশালে থাকতাম আর কি, আব্বা মারা গেছে ঘোড়াশাল জুট মিলসে, ওইখান থেকে আমরা পাশের একটা গ্রামে পালিয়ে গিয়েছিলাম, তো সেই সময় যাবার দৃশ্য, আমার এই কবিতাটা ইংলিশে ট্রান্সলেটটা শুনে আমার মেয়ের হাজবেন্ড জুলিয়াস, ওরা নিউ ইয়র্কে থাকতো তখন, ও এই ছবিটা এঁকেছিল। হ্যাঁ, তো তখন সাথে সাথে আমার কাছে মনে হয়েছে দ্যাটস ইট, আমি তখন খুঁজছিলাম কি আমি কভার পেজ দিব, তো তখন আমি ওর এই ছবিটা আমি দিয়েছি। এবং আরও ওর ওর আঁকা আরও ছবি আছে এখানে, যেটা তোমার ওই যে আব্বাকে যখন ধরে নিয়ে যায় সেই দৃশ্যটাও এখানে আছে। হ্যাঁ, যে আমি এখানে দাঁড়ানো এবং আমার আমি রেডিওতে প্রোগ্রাম করছি আর ছবির বর্ণনা করছি, সরি আমার শ্রোতাদের কাছে আমি দুঃখিত, আমরা দেখে নেবে না। তো এইভাবে না জিনিসগুলো একটা থেকে আরেকটা আরেকটা উদ্ভাবন হয়েছে আর কি। হ্যাঁ, সেই তো এখন লিখতে প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু নিয়ে লিখতে ভালো লাগে। এবং আমি যখন এই তোমার দিন বদলের ফর্মুলা লিখলাম তখন আমি অলরেডি কাউন্সিলর হয়ে গেছি। হ্যাঁ, তো মনস্তাত্ত্বিক একটা ছাপ পড়ে আমার লেখায়, তো সেটাতেই আমার যে তখনকার যে প্রকাশক ভাষা চিত্র প্রকাশনী সোহেল ভাই, উনি আমাকে বললেন আপা আপনি এত ভালো লিখেছেন এটা, আপনি বরঞ্চ একটা কাউন্সিলিংয়ের উপর একটা বই লেখেন। অ্যান্ড সেটা থেকেই আমার আসলো তোমার মনের ওজন।
3: মনের ওজন, আচ্ছা আচ্ছা।
4: তোমার মনের ওজন বইটার নাম তোমার চোখে লেগেছে?
3: জি, আমার এটা চোখে লেগেছে কারণ আমি তখন আপনার সাথে আলাপ করছিলাম যে আর কি মনের ওজনটা কি এটা এটা একটা ছোট ছোট দুইটা দুইটা ওয়ার্ডের একটা আপনার ই, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমরা শারীরিকভাবে অসুস্থ হই, মানসিকভাবে অসুস্থ হই, মানসিকভাবে সুস্থ থাকি, শারীরিকভাবে সুস্থ থাকি, কিন্তু আমরা আমার কাছে মনে হয় যে কি আমি নিজে আমি হয়তো বা অতটা জানি না, অতটা আমি এই বিষয়টা নিয়ে এক্সপার্ট না, বাট আমার কাছে মনে হয় যে কি আমাদের আসলে ওপেন আপ হয় এবং বিষয় নিয়ে কথা বলা, মনের ভাবটা প্রকাশ করা, সেটা কারোর সাথে কথা বলার জন্য এবং সেই জিনিসটা নিয়ে আমাদের আর কি কথা বলাটা, কথা বললেই সেই জিনিসটা এটা থেকে একটা থেকে একটা লিড করবে, একটা থেকে একটা আপনি সেটা থেকে সলিউশনটা
4: খুলবে, লেয়ার্স গুলো খুলবে, বের হয়ে আসবে তোমার ভেতরের কষ্টের যে লেয়ার্স গুলো একটা থেকে আরেকটা বের হয়ে আসবে। হ্যাঁ অবশ্যই। সেদিন আমি আমাদের এখানে ব্রিসবেনে একটা ইয়াং একটা মেয়ে 35 বছর বোধহয় ওর বয়স হবে, ও এমনি গল্প করছে, করতে করতে হঠাৎ করে বলল যে আমি আন্টি আমি এই কাজটা আমার একবারে করতে পারি না, আমার কনসেন্ট্রেশনের একটু সমস্যা হয়, অ্যাটেনশন দিতে পারি না, আমার আসলে ADHD আছে। এবং এই যে তার সরলতা, এই যে ওপেনলি বলে দিতে পারলো, এইটাই প্রয়োজন। এই যে যখন ওই মেয়েটা তুমি বললো তখন তোমারও যদি এরকম একটা সমস্যা থাকে তুমিও কিন্তু
3: খুব
4: রিলেট করতে পারবা, এবং তুমিও বলতো ও আচ্ছা তোমার এটা হয় তাহলে তো আমার এটা হয়, ও আচ্ছা আমার ওই বন্ধুর হয় কি আমার বোনের হয় বা ভাইয়ের হয় বা আমার সন্তানের হয়। অ্যান্ড দেন আমরা তখন এভাবেই জিনিসটা, আমরা যত বেশি এটা নিয়ে কথা বলবো আমরা তত বেশি সহজ হব। এবং এই মেয়েটা এবং আরও অনেকজনকে আমি দেখেছি, তোমাদের জেনারেশনের ছেলেমেয়েরা খুব ইজিলি বলতে পারে যে আমার তো আমার একটু অটিজম আছে, আমার ADHD আছে, এগুলোর নামগুলো শুনলে আমরা ভয় পেয়ে যাই যে ও মাই গড কী বলছে। কিন্তু বিশ্বাস করো আমাদের সবার মধ্যেই কিছু না কিছু জিনিস নিয়ে, কিছু না কিছু ব্যাপার নিয়ে আমরা ডিল করছি, প্রতিনিয়ত করছি।
3: অবশ্যই
4: আমরা লেবেলিং করব না, কিন্তু আমরা জানবো, যদি আমরা জানতে পারি তাহলে আমরা সেটা ট্রিটমেন্ট করতে পারবো, এবং তুমি আমাকে বুঝবে যে আমি এই মানুষটা এই কাজটা করতে পারছে না কারণ ওর আসলে এটা নিয়ে সমস্যা হচ্ছে। অফিসে মনে করো একজনের বাইপোলার ডিসঅর্ডার আছে, আমাদের বন্ধু লিপান, লিপানের যে অফিসে ওর হলো বাইপোলার ডিসঅর্ডারের একটা মহিলা, ওদের সাথে কাজ করে, সেই মহিলাটা প্রায়ই ছুটি নেয়। তো এখন মনে করো আরও 10 জন স্টাফ কিন্তু জানতে পারে যে কি ওই স্টাফটা প্রায়ই অফিসে আসে না কেন, কারণ অফিসের বস থেকে ম্যানেজার থেকে ডিরেক্টর থেকে সবাই জানে যে ওর বাইপোলার ডিসঅর্ডার আছে, ও মাঝে মাঝে এরকম অসুস্থ হয়, সে আসতে পারে না। এই যে অ্যাওয়ারনেসটা, এটা প্রয়োজন আছে, তখন তুমি কিন্তু তার প্রতি শ্রদ্ধা আসবে তোমার, যে ও এটা করতে পারছে না, তার অসুস্থতাটা বলো কিংবা তার অপারগতাটার প্রতি তোমার একটা শ্রদ্ধা আসবে। সো এটা খুবই প্রয়োজন, এই জন্যই তোমার এটা নিয়ে এটার প্রয়োজনীয়তাটা এত বেশি। আমার তোমাদের অফিসেও নিশ্চয়ই আছে এইসব সুযোগ সুবিধা যাতে মানুষ এটা করতে পারে।
3: আমরা আবার আবার ফিরে আসবো অনুষ্ঠানে এবং আমাদের শিল্পীটির বই নিয়ে এবং বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে। তো চলুন গানটি শুনে আসি, এটা গানটি হচ্ছে লিমনের ও আমার দরদি, আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

0: গানটা কিন্তু অরিজিনালি আব্বাসউদ্দিনের। হ্যাঁ, ও হলো যে লিমন গানটা গেয়েছে, ভালো গেয়েছে। আর আব্বাসউদ্দিন তো কিংবদন্তি শিল্পী, হ্যাঁ, তার সাথে তার তুলনা হয় না। তো আমি আজকে অনুষ্ঠানটা শুরু করেছিলাম একটা কবিতা দিয়ে, কারণ আমি কবিতা আরেকটা বই বের করার ইচ্ছা আছে। তো সেই জন্য ভাবলাম আজকের যেহেতু আমার লেখা নিয়েই তোমরা অনুষ্ঠান করতে চাও, সে কারণেই আমি কবিতা দিয়ে শুরু করেছি এবং আরও দু একটা কবিতা আছে, সেটা পড়বো ভাবছি। তো আমার, তুমি বলো।
1: জি আর কি, কবিতাটি আপনার এখানে তিনটি তিনটি বই দেখতে পাচ্ছি আর কি। তো সব গল্প মিথ্যে নয়, এটা তো মনে হয় কবিতার না?
0: না না, এটা কবিতার না, এটা হলো যে গল্পের ছোট গল্প। এটা তোমার, এটা হলো যে এক কাপ চায়ে একটা গল্পের মতো ব্যাপার।
1: আচ্ছা, ছোট ছোট গল্প।
0: ছোট ছোট গল্প, হ্যাঁ। এবং এটা ওই খুব জনপ্রিয় হয়েছে বাংলাদেশে এবং এইখানেও, এখানে আমাদের পরিচিত অনেকেই এই গল্পগুলো পড়েছে এবং তারা ইমিডিয়েটলি রিলেট করতে পেরেছে। নামটা দেখে বুঝতে পারছো সব গল্প মিথ্যে নয়, সো সত্যের ছোঁয়া আছে সব গল্পগুলোতেই। সো হ্যাঁ, মানুষ এটা খুব, এটা মানুষ খুব নিয়েছে।
1: ছোট ছোট আর কি গল্প দিয়ে আর কি বিভিন্ন ঘটনা নিয়ে বিভিন্ন ভাবে আর কি, কারণ আমার আমার কাছে মনে হচ্ছে আর কি, আমরা যখন, আমি যখন বই পড়তাম আর কি, আমার, আমি আমার বোন দুজনে খুব বই পড়তাম। তো তো আপনার কিছু কিছু বই 700-800 পেজের বই ছিল, দুই খণ্ড তিন খণ্ড, আপনার মনে হয় যে কালবেলা, এইগুলো বড় বড় বই। তো এখন এখন মানুষের আসলে অতটা সময় মনে হয় না। তো এই বইটা আমার কাছে মনে হলো যে আর কি, এটা আর কি খুব খুব ক্যাচি হবে আর কি বিষয়টা।
0: ছোট, ওই যে বললাম যে এক কাপ চায়ে একটা গল্প হয়ে যায় আর কি। তো সেটাই আমি, কারণ আমি ওই মানসিক স্বাস্থ্যের উপরে বই লিখতে লিখতে আমি ওটার মধ্যে এত বেশি অ্যাবজর্বড হয়ে গিয়েছিলাম যে আমার নিজেকেই নিজেকে টেনে আনতে, বের করতে হয়েছে আর কি, কারণ প্রয়োজন আছে এগুলোরও। মনে করো তোমার একজন কাউন্সিলরও কিন্তু কাউন্সিলিং করতে করতে, বিভিন্ন রোগীদের সাথে তাদের ডিল করতে করতে, তাদেরও কিন্তু একটা ব্রেক দরকার হয়, তাদেরও কিন্তু কারোর সাথে কথা বলতে হয়, মাথাটাকে একটুখানি ইয়ে করবে। অনেক অনেক অনেক স্টোরি থাকে যেটা নাকি তোমাকে ট্রিগার করতে পারে, হ্যাঁ, তোমার নিজের কোনো ব্যাকগ্রাউন্ড বা তোমার নিজের কোনো ট্রমাকে ট্রিগার করতে পারে, এরকম হয়। তো তাদেরও একটা ব্রেক দরকার। তো আমিও অনেক মানসিক স্বাস্থ্যের উপরে, তুমি কটা দেখতে পাচ্ছ?
1: ছটা।
0: তো এই ছটা বই আমি মানসিক স্বাস্থ্যের উপরে বা অ্যাওয়ারনেস এর উপরে লিখতে যে আমার কাছে মনে হচ্ছে আই নিড এ ব্রেক,
1: তারপরে আমি ছোট গল্প
0: লিখেছি, তারপর আমি ছোট গল্প লিখেছি। এই বছরও আমার ইচ্ছে আছে যে আমি মেন্টাল হেলথের উপরে বই লিখবো না। আমার গত বছরেই কিন্তু আমি আরেকটা লিখেছি, সেটা হলো কথার শক্তি, শব্দের মনস্তত্ব। কারণ তুমি তো নিশ্চয়ই স্বীকার করবে যে পাওয়ার অফ ওয়ার্ডস,
1: অফকোর্স,
0: যে কত ইম্পর্টেন্ট। তুমি চাইলে আমাকে ভেঙে চুরমার করে দিতে পারো, আবার তুমি চাইলে আমাকে গড়তে পারো। হ্যাঁ, আমাকে তুমি অনেক, সেইটার উপরেই এটা খুব ইম্পর্টেন্ট। আসলে একটা অনুষ্ঠানে সব বইগুলো নিয়ে বলা একটু ডিফিকাল্ট, বাট আমি মনে করি তোমাদের মতো ইয়াং পরিবার যারা আছো তাদের এটা পড়া উচিত। কারণ আমরা, আমাদের বাবা মা আমাদেরকে কীভাবে মানুষ করেছে, কী কথা বলেছে, আমরা একভাবে নিয়েছি, আমরা আমাদের ছেলে মেয়েকে, মানে তোমাদেরকে যেভাবে কথা বলেছি, তোমরা একভাবে মানুষ হয়েছো, তোমার ছেলে মেয়েদেরকে কিন্তু তুমি সেভাবে পারবে না। ইউ হ্যাভ টু কাম আপ উইথ সাম স্ট্র্যাটেজিস, আসতে হবে, বুঝতে হবে যে এই কথাটা বললে তার কীরকম ইম্প্যাক্ট হচ্ছে, এবং তুমি কিন্তু শিখছো, যেটা নাকি আমার বাবা মা এতগুলো বাচ্চা একসঙ্গে বড় হয়েছে জীবনে চিন্তাও করেনি, কথা চিন্তা করে বলতে হবে তার কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তো এইটাই আর কি। তো সেই জন্য এই শব্দের শক্তি আমি মনে করি প্রত্যেকটা ইয়াং প্যারেন্টসদের পড়া উচিত বলে আমি মনে করি। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব এই বইটা পড়ো
1: দেখি, কারণ এটা এটা আসলে খুব একটা বড় একটা বিষয় আমার কাছে আর কি। আমার যেহেতু আমার একটা ছেলে 8, একটা ছেলে 4, এখনো ছোট, বাট আমি 8 বছরের ছেলেকে যদি তাদেরকে আমি যেভাবে বলি, যদি আমি একদিন যদি রাগ করি, পরের দিন আমি ওটার এফেক্টটা দেখতে পারি খুব ইজিলি, খুবই ইজিলি আমি দেখতে পারি। তখন আমি নিজেকে, আমাকে ঠিক করতে হয় যে আচ্ছা ঠিক আছে, আমার ওই কাজটা, ওই কথাটা বলা ঠিক হয় নাই, কারণ হচ্ছে গিয়ে তো ওটার উপর বেস করে ও পজিটিভলি কিছু কাজ করছে, আবার নেগেটিভলি আবার ওর কাছে মনে হচ্ছে যে আমি পারফর্ম করতে পারছি না, কারণ আমি যদি ওকে পুশ করি যে তোমাকে আজকে ভালো সকার খেলতে হবে, তো কখনো কখনো সেটা কাজ করে, কখনো কখনো কাজ করে না। ওই মেথড অফ words এটা আপনাকে অনেকখানি ম্যাটার করে, আমি কিভাবে সুন্দর মতন কিভাবে বুঝাতে পারবো?
0: আমাদের কি তো করে, আমি কিন্তু তোমার মন খারাপের একটা কথা বলে দিতে পারি এই মুহূর্তে আমি যদি চাই, তুমি আমাকে পারো, হ্যাঁ তুমি যদি আমাকে হার্ট করতে চাও তুমি পারবে, এবং কিন্তু সেটা সেটা করে তুমি যদি পারপাসফুলি কেউ করে, আবার কোনো বাবা মারা তার পারপাসফুলি করে না, বাবা মারা তাদের সন্তানকে কথা বলে আদর ভালোবাসা দিয়েই বলে অথবা রাগ হয়ে বলে বা যেটাই করুক না কেন, আসলে আসলে একটা পদ্ধতি ফলো করা জরুরি, বিকজ ওই যে ওদের উপরে কীরকম ইম্প্যাক্ট করে, ওরা ভবিষ্যতে কী কী হবে কি না হতে পারবে, এটা কিন্তু তুমি ছোটোবেলা থেকে কিভাবে কথা বলো এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আরেকটা হলো যে তোমার সো এটা আমি সিরিয়াসলি রেকমেন্ড করি, কথার শক্তি শব্দের মনস্তত্ত্ব ইয়াং প্যারেন্টসদের জন্য, ইভেন স্কুলে টিচারদের জন্য আমি মনে করি তাদেরও এটা পড়া খুব জরুরি। এগুলো কিন্তু অনেক রিসার্চ করে বের করা।
1: রিসার্চের বিষয়টা আপনাকে জানতে চাই, তো আপনি যখন কোন একটা বই শুরু করতে যাচ্ছেন, তো আপনি কি সেটা সম্পর্কে আর কি, যদিও আপনি অলরেডি একজন কাউন্সিলর এবং আপনি সেটা সম্পর্কে পড়াশোনা করছেন এবং জানেন, বাট এটা ছাড়াও যদি আমি একটা, আপনি যদি একটা গল্প লিখতে চান বা একটা বই লিখতে চান, তো তখন আপনি সেটা কিভাবে রিসার্চ করেন, কিভাবে আপনি নিজেকে রেডি করেন?
0: আচ্ছা, প্রথমে হচ্ছে যে এটার প্রয়োজনীয়তাটা আমার বুঝি আর কি, এবং সেই প্রয়োজনীয়তাটা আসেই হলো আমার কাউন্সিলিংয়ের মাধ্যমে। আমি যখন দেখি একের অধিক 10-12-20 জন মানুষের একই রকমের সিমিলার সমস্যা নিয়ে তারা আসছে, এবং তখন এই যেমন কথার শক্তিটার কথাই বলি, যেমন মনে করি ইয়াং জেনারেশন টিনেজাররা তাদের বাবা মার কথা দ্বারা তারা কত পীড়িত হচ্ছে, তাদেরকে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এই যে সম্পর্কগুলোর মধ্যে যে এইগুলোর তো এগুলো এতগুলো কেস স্টাডি দেখতে দেখতে তখন আমার ওদের সাথে কাউন্সিলিং করতে করতেই আমার আরও রিসার্চ করতে হয়, জানতে হয়, এবং সেখান থেকেই এরকম প্রত্যেকটা বই, এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার, হ্যাঁ পার্সোনালিটি ডিসঅর্ডারটা তোমার, এটাও কিন্তু তোমার ঘরেই দেখবে পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক আছে। হ্যাঁ, আমি আমার মা এবং আমার শাশুড়ি তাদের থেকে ইন্সপায়ার্ড হয়েছি, বিকজ ওনারা বয়স্ক মানুষ, ওনারা এখন নাই, আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুন। ওনাদের মধ্যে আমার মায়ের মধ্যে ছিল তোমার হোর্ডিং, হ্যাঁ হোর্ডিংয়ের একটা অভ্যাস ছিল, সেটা আমি জানতাম না হোর্ডিং কী জিনিস, হ্যাঁ কিন্তু এই যে আম্মাকে দেখলাম, দেখে আমি হোর্ডিং সম্বন্ধে পড়াশোনা করলাম, তখন সেটা এই জায়গাটায় আছে। এটা একটা পার্সোনালিটি ডিসঅর্ডার না, বাট এটা একটা মেন্টাল ডিসঅর্ডার, কিন্তু মেন্টাল পার্সোনালিটি ডিসঅর্ডারটা হচ্ছে এটার বাংলা করলে দাঁড়ায় যে তুমি একটা মজ্জাগত হয়ে গেছে, তোমার একটা অভ্যাস, মনে করো নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, ওই যে বাইপোলার পার্সোনালিটি ডিসঅর্ডার বলো, এরকম আরও। হ্যাঁ, তো এইগুলো যখন তোমার ঘরে ঘরে তুমি দেখবে, তোমার ভাই বোন কিংবা বন্ধু কিংবা অফিসের কলিগ অনেককে দেখবে, ওসিডি তো খুবই কমন, আমরা সুচি ভাই সব বাড়িতে আছে, মায়েরা থাকে, বাকি কোনো বাবারা থাকে, ভাইরা থাকে, অনেক ছেলে মেয়ে সবার মধ্যেই অনেক থাকে। তো এই জিনিসগুলো যখন তুমি দেখো তখন তুমি তো বুঝো না, তুমি তোমার পার্টনারের সাথে থাকলে তার সাথে হয়তো তোমার লেগে যাচ্ছে, ঝগড়া লেগে যাচ্ছে, হ্যাঁ যে কেন আমাকে এটা এখন করতে হবে, বা কেন এটা এরকম থাকতে পারবে না, কেন তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো, এই যে বিষয়গুলো চলে আসে। আর তুমি যদি এই পার্সোনালিটিগুলো জানো যে এটা একটা তার অসুখ, অসুখ বা একটা ট্রেইট, মনে করো সে
1: একটা ক্যারেক্টারিস্টিকস তার তার
0: ভিতরে আছে, এই যেমন করো ওসিডিটা তো একটা সুচিবাই আছে, তো এই মোমেন্ট তুমি জিনিসটা জানলা, তোমার অ্যাওয়ারনেসটা হলো যে তার এটা আছে, তুমি তাকে বুঝলা, এবং সে নিজেও যদি জানে যে হ্যাঁ আমি এটা তো আসলে কন্ট্রোল করতে পারছি না, আমি আমার এটা আছে, তো এটাও কিন্তু তাকে হেল্প করে। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল অনেকদিন আগে, এটা কোভিডের মাঝখানে একটা সময় হবে, কোভিড কিন্তু অনেক ওসিডি বাড়িয়ে দিয়েছিল মানুষের মধ্যে, হাত ধোয়ার পদ্ধতি করতে করতে ওসিডির 12টা বেজে গেছে। তো ওই এক ভদ্রমহিলা এসেছিলেন যে এতই মানে উনি জানেন উনি কন্ট্রোল করতে পারছেন না, উনি জানেন আমি এটা বাড়াবাড়ি করছি, উনি ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে যাবে এরকমও ভয় দেখিয়েছেন যে তুমি এত বাড়াবাড়ি করছো আমি তোমার সাথে থাকতে পারবো না, অ্যান্ড এটা ওনার জন্য অনেক বড় একটা ব্যাপার। তো উনি থাকতে চান, এই সংসারটা করতে চান, কিন্তু উনি ওনাকে কন্ট্রোল করতে পারছেন না, তো উনি তখন আমার কাছে সাহায্যের জন্য এসছে, কিন্তু ওটা আমার সাহায্যের বাইরে ছিল, তাকে হাসপাতালে বন্দি রেখে ট্রিটমেন্ট করার মতো সিচুয়েশন ছিল, সে এত বেশি মাত্রায় বেড়ে গিয়েছিল আর কি। হ্যাঁ, তো এই যে জানাটা, এই যে তখন হাজবেন্ডটা বুঝবে যে কেন তার এরকম হচ্ছে, তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তার একটা প্রপার চিকিৎসা হবে, এই জানার জন্য এই পার্সোনালিটি ডিসঅর্ডার বইটা খুব জরুরি পড়া। এবং তুমি বইটা পড়লে তুমি দেখবা, তুমি চিনবা, তুমি তোমার মাকে চিনবা, তুমি তোমার খালাকে চিনবা, বন্ধুকে চিনবা, ইনফ্যাক্ট আমার আমার একজন ফ্যান হচ্ছে তোমাদের বন্ধু সায়েম, আমার বই সে খুব পছন্দ করে, এবং সে খুব আমার লেখাগুলো তার খুব পছন্দ, এবং সে রিলেট করতে পারে, তার মা খালাদেরকেও আর কি, হ্যাঁ সামহাও, বিকজ আমি আমি বললাম আমি আমার মা, এই জন্য আমি প্রথমেই বলে দিলাম আমি কিন্তু আমার মা এবং আমার শাশুড়িকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে এই বইটা লিখতে, হ্যাঁ সেরকম। আরেকটা হলো যে তুমি জানো আমাদের উৎকণ্ঠা সবার আছে, এবং আমরা উৎকণ্ঠা কিন্তু তোমার মাথায় কিন্তু আমি উৎকণ্ঠা ঢুকিয়ে দিতে পারি, এবং আমরা ছোট বাচ্চাদের, তুমি তোমার ছেলেদের মধ্যে কিন্তু উৎকণ্ঠা ঢুকিয়ে দিতে পারো। তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কি ওদের মধ্যে ইনজেক্ট করছো কিনা উৎকণ্ঠাটা, এই যে তাড়াতাড়ি চলো স্কুলে, টিচার কিন্তু বকা দিবে, তোমার আম্মু কিন্তু রেগে যাবে, এইটার কিন্তু ভিতরে তুমি ভয় ঢুকাচ্ছ, তুমি বুঝতে পারছো না, ছোট একটা জিনিস কিন্তু এটার ভিতর, এইটা থেকে কিন্তু ওর ভিতরে ঢুকে যাচ্ছে একটা ভয়, এবং এটা থেকে এটা কিন্তু শুরু, বীজটা বপন করলে তুমি, আর এই এটা কিন্তু ওর বাংলাদেশের পড়ালেখার কালচারে তো উৎকণ্ঠা ছাড়া কোনো বাচ্চা কাচ্চারা পাশ করে বের হতেই পারবে না, হবেই না, এন্ড সেটা তখন বিয়ন্ড কন্ট্রোল যদি চলে যায় তখন তো তুমি আর আরো খারাপ একটা সিচুয়েশন, তোমার রেগুলার প্যানিক অ্যাটাক হতে থাকবে, শ্বাসকষ্ট হচ্ছে, ফেইন্ট হয়ে যাচ্ছ, বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, আর অনেক কিছু হতে পারে সেটা থেকে। আমরা চলো আরেকটা গান শুনি আমরা। আমি আসলে একটা কবিতা বলতে চাচ্ছিলাম, বাট মনে হয় সমস্যা সময় হবে না, বাট ঠিক আছে চলো
1: আমরা চলুন গানটা শুনে আসি। গানটা শুনে আসে আমরা স্ট্রেইট আপনার সাথে দুই মিনিট কথা বলে আমরা কবিতাতে যাব।
0: আচ্ছা ঠিক আছে,
1: ঠিক আছে, ওকে ঠিক আছে, আশা করি গানটি আপনার ভালো লাগবে। আমার গানটি হচ্ছে
0: মৌসুমী ভৌমিকের, আমি শুনেছি সেদিন তুমি।

0: আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে, এটি অনেক অনেক সুন্দর এবং অনেক সকলের অনেকের প্রিয় গান। এটা এটা অনেকের প্রিয় গান, এটা এমন কেউ নাই যে আর কি এই গানটা কারো ভালো না লেগে কোনো উপায় আছে।
1: আবার শিল্পীকেও সবাই খুব পছন্দ করে, খুব সিম্পলিসিটি,
0: খুবই সিম্পল ওনার মধ্যে।
1: উনি আমাদের বাড়িতে এসেছিলেন এবং আমার মায়ের সাথেও উনি বেশ কয়েকবার এসেছিলেন আমাদের বাড়িতে, এবং খুব লাকি আমরা যে উনি, এবং এত সিম্পল, পায়ে হেঁটে চপ্পল পরে সাধারণ একটা শাড়ি পরে, তাতে খুব ভালো লাগে আসলে, শ্রদ্ধা আসে খুব। হ্যাঁ সেই, হ্যাঁ সেই, ওনার গানটাও খুব পছন্দ।
0: এই গানটা কারো ভালো না লেগে কোনো উপায় আছে?
1: আবার শিল্পীকেও সবাই খুব পছন্দ করে, খুব সিম্পলিসিটি,
0: খুবই সিম্পল ওনার মধ্যে।
1: উনি আমাদের বাড়িতে এসেছিলেন এবং আমার মায়ের সাথেও উনি বেশ কয়েকবার এসেছিলেন আমাদের বাড়িতে, এবং খুব লাকি আমরা যে উনি, এবং এত সিম্পল, পায়ে হেঁটে চপ্পল পরে সাধারণ

0: গান আমার কাছে মনে হয় ইট অ্যাকচুয়ালি টেক্স ইউ ডাউন, আপনাকে আপনার মানসিক ভাবে আপনাকে ইট ইট স্লোজ ইউ ডাউন, বিকজ আমরা তো অনেক রিল্যাক্স করে ফেলে, এটা রিল্যাক্স করে ফেলে এবং আপনার আপনি বুঝতে পারবেন না যেটা আপনাকে রিল্যাক্স করতেছে, বাট ইট অ্যাকচুয়ালি
1: খুব ভালো, এমন গানই তো চাই আমরা যে আমাদেরকে একদম আরেক দিকে নিয়ে যাবে, তাই না? ডিস্ট্রাকশনের জন্য যেটা তুমি বললে মানসিক ভাবে একটা প্রশান্তি। হ্যাঁ,
0: এটাই কথা বলতেছিলাম আন্টি তার আগে যাওয়ার আগে যে আপনার একটা কবিতা শুনবো।
1: হ্যাঁ, আমি একটা আমি আসলে ভেবেছিলাম প্রত্যেকটা গানের আগে কথা বলবো, কবিতা বলবো, বাট দেন এগেইন তাহলে তো বই নিয়ে কথা বলা হবে না। আমি এই কবিতা একটা কবিতা এটা পাহাড়কে নিয়ে লেখা, অতৃপ্তি। আমি যে পাহাড়কেই ভালোবাসি এ সত্যটা আমি অনেকদিন জানতাম না, যখন প্রথমবার পাহাড় দেখেছি তখনও না, বিশালতায় থমকে গিয়েছিলাম কেবল, কিন্তু পাহাড়ই যে আমার একমাত্র ভালোবাসা এ সত্যটা আমি জানতাম না। একদিন এক পড়ন্ত বেলায় সারি সারি পাহাড়ের গায়ে যখন সূর্যের আলো লুকোচুরি খেলছিল, মাঝারি উচ্চতার একটা পাহাড় আমাকে কাছে ডাকল। আমি সম্মোহিতের মতো হাঁটতে শুরু করলাম, হাঁটতে থাকলাম, শুধু হাঁটতে থাকলাম, পাহাড়ের গায়ে বেড়ে ওঠা লতাগুল্ম সরিয়ে হাঁটলাম, কাশবন মাড়িয়ে খানাখন্দ পেরিয়ে আমি হাঁটতেই থাকলাম। পাহাড়ের গা বেয়ে বিদায়ী সূর্যটা নেমে যাচ্ছে, আমি সংবেশিত এক অজানা মোহে পাহাড়ের চূড়ায় উঠছি, যেন সেখানে হ্যামিলনের এক তার জীবনের শ্রেষ্ঠ সুর বাজাচ্ছে। অদ্ভুত একটা আলো আমায় ঘিরে ধরেছিল, আকাশের নীল নয়, সূর্যের উজ্জ্বলতা নয়, লাল গোলাপির মোহময় এক অভাবনীয় রশ্মি শরীরের লোমকূপ দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছিল। আমি সেই মুহূর্তকে সংরক্ষিত করেছি। সম্মুখের অবারিত সবুজ তখনও মিশে যায়নি অন্ধকারে, আমি মন্ত্রমুগ্ধ হয়ে সবুজ নিয়েছি, স্বর্গের রশ্মি নিয়েছি, আলোকিত হয়েছি দেহে এবং মননে, তবুও কোথায় যেন পূর্ণতা পায়নি জীবন। অলিন্দের ভেতরে বিশাল গহ্বর শূন্যতায় খা খা করে। আমি বুঝেছিলাম এ মোহ পূর্ণতা পাওয়ার জন্য নয়, অপূর্ণতাই জিগিয়ে রাখবে আরও বেশি পাবার তৃষ্ণাকে। নিজেকে সুগার পাইন গাছের মতো ফিনফিনে সরু এবং লম্বা মনে হয়েছিল, যেন অনেক উঁচুতে জাল ডালপালা ছড়িয়ে সবটুকু প্রাপ্তি ধারণ করতে পারি, যেন আকাশ ছুঁতে পারি। সেই দিন থেকে পাহাড়ের জন্য আমার ভালোবাসা শুরু। যত পাই তত বেশি আরও বেশি চাই, সবুজের মোহে পাহাড়ের অমুখ টানে ফিরে ফিরে যাই।
0: খুবই সুন্দর কবিতা আন্টি, এটা আসলে আর কি, হ্যাঁ এটা আপনার কি কি বলবো আর,
1: তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে?
0: পাহাড় পাহাড় ভালো লাগে কিন্তু সমুদ্র সবসময় টানে, আর এখন পর্যন্ত এমন কোনো দিন জানে যে কি সমুদ্রের কাছে গেছে সমুদ্র পা ভিজেনি?
1: একদম হয় না, না একদম
0: হয় না
1: সেটাই। হ্যাঁ না, এটাই মানে আসলে যারা আমরা যারা ঘুরতে পছন্দ করি, পাহাড় সমুদ্র অবারিত প্রান্তর, তোমার মাইলের পর মাইল ড্রাইভ করছো, সামনে কিছু নেই, কি যে ভালো লাগে না, খুব ভালো লাগে। লাস্ট কবে বেড়াতে গিয়েছো?
0: আরবিটি যে গ্রুপটা তো আর কি, তো তারা আমরা সবাই মিলে একটা ক্রুজে গেছিলাম তিন দিনের জন্য, তো ওখানটায় ভালো সময় কাটছে, ঘোরাঘুরি হয়, কম বেশি ঘোরাঘুরি হয়।
1: সমুদ্রে সাঁতার কাটতে ভালো লাগে?
0: খুবই ভালো লাগে।
1: হ্যাঁ, ঘুরতে ইচ্ছা করে না, তাই
0: না?
1: বিশেষ করে সামারে যদি হয়, আমার সেরকম হয় আর কি। এনিওয়ে, তাহলে আমরা আমি জাস্ট আর একটা লাস্ট একটা বইয়ের কথা বলবো, যে বইটা আমি খুবই প্রয়োজনীয় মনে করি, ধর্ষণ, ধর্ষক এবং প্রতিকার, এটা নিয়ে আমি সবসময় কথা বলি, এটাও আমি মনে করি সব বাবা মার পড়া উচিত এবং স্কুলের টিচারদের পড়া উচিত, এবং আমাদের যে সেক্স এডুকেশন নিয়ে যে আমরা কতটা উদাসীন বাংলাদেশে বাবা মা বলো, স্কুলে বলো, কতটা উদাসীন এই ব্যাপারে আমি আরো বেশি জোর তোড় জোর চালাতে বলতে চাই। কারণ তুমি দেখো নাফিস,

0: কত অসুস্থ হয়ে গেছে দেশটা। তুমি কি মনে করো যে মানুষের যে একটা বদ্ধ ধারণা ছিল যে মানুষ তার যৌন চাহিদা মেটাতে ধর্ষণ করে, ব্যাপারটা তো সেখানে ব্যাপারটা সেরকম না, এটা একটা অ্যাবসলুটলি অসুস্থতা,
1: মানসিক সমস্যা
0: একদম। এবং সেইটা কেন হলো, এই বইটা আমি লিখেছি কেন একটা বাচ্চা ধর্ষক হিসাবে পরিণত হয় সেইটা জানতে হবে, শুরু থেকে কেন হলো, না হলে তুমি বন্ধ করতে পারবে না। মহিলাদের আলাদা বাস দিয়ে কোনো লাভ নেই, মহিলাদের ঘর বন্দি করে কোনো লাভ নেই, আমাদের যারা ধর্ষণ করছে তারা যেন ধর্ষক হিসাবে পরিণত না হয়, তারা ছোটবেলা থেকেই তাদের শিক্ষাটা কেমন হওয়া উচিত, কিভাবে অন্যকে রেসপেক্ট করা, অন্যের ইচ্ছা অনিচ্ছাকে রেসপেক্ট করা, তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার যে এই জিনিসটা যেন আমরা তাদেরকে দিতে পারি, সেই শিক্ষাটা আমাদের দিতে হবে। তো এটা আমি সবশেষ বললাম। নাফিস, তোমরা ইয়াং পরিবার, আমি এই দুটা বই তোমাদেরকে বলবো, সাজেস্ট করি, কথার শক্তি এবং ধর্ষণ বইটা সবাইকে পড়তে বলবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের কি আরেকটা গান শোনার সময় আছে?
1: না, মনে হয় ঠিক সময় নেই, কিন্তু আজকে আপনি এসেছেন, আপনার বই সম্পর্কে বলেছেন, আমরা খুবই খুশি এবং জানতে পেরে, এবং এবং সামনে আরো আরো লেখকদের সম্পর্কে আমরা জানতে পারবো।
0: হ্যাঁ, অবশ্যই।
1: হ্যাঁ, তো ধন্যবাদ আন্টি আজকে আসার জন্য, আমাদের অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছে।
0: হ্যাঁ, আমরা হচ্ছে আলোকবর্তিকা বইঘরের আরো উত্তরোত্তর উন্নতি কামনা করছি, এবং তারা যেন নতুন আরো লেখক যেন আমাদের এখানে মানে জয়েন করে এবং আরো অনেক বই নিয়ে আসে, এবং ব্রিসবেনের আমরা অনেক যেন পাঠক তৈরি করতে পারি। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন মানসিকভাবে এবং শারীরিকভাবে। শুভ সন্ধ্যা,
1: শুভ সন্ধ্যা সবাইকে, ধন্যবাদ।